0: আজি নিশা 8:02 পৰিয়াল কল্যাণ অনুষ্ঠানত পেলুজনিত রোগ প্রতিরোধ আর নিরাময় এই বিষয়ে ডক্টর মৌসুমী কৃষ্ণত্রয়ের সঙ্গে হওয়া সাক্ষাৎকার গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। নিশা 9:30 যামিনী কুমার গোস্বামী রচিত নাটক পরিণয় প্রস্তুতি প্রযোজনা নয়ন প্রসাদর। সন্ধিয়া 6:40 ক্রীড়া বার্তা। বিয়লি 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত অরুণিমা দেবীয়ে যুগুতা নবম শ্রেণীর ইংরাজি পাঠ দ্য রোড নোট টোকেন। দিনের 11:30 আমার যুববাণীর পর অনুষ্ঠানত যুব সাহিত্য শিতানত প্রীতিমালীর গল্প আর পম্পী ডেকার কবিতা। যুগুতায় আগবাব ভার্গব কলিতায় প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। আজি দিনের 11:10 গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্ণ উপলক্ষে অনুষ্ঠিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীয়ে রাইজক উদ্দেশ্যে দিয়া ভাষণের পোনপটিয়া প্রচার দিল্লী কেন্দ্রের পর রিলে করে শুনা হব।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।
3: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকৰ পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্ৰ অনুষ্ঠান। প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45

0: জিলার রেহরু।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি শুনো আহক ওদালগুৰি জিলার রেহরূপ। আজি আমাক সঙ্গ দিছে ওদালগুৰি জিলার আমার সংবাদদাতা নারায়ণ ডেকায়। অসম বিধানসভা নির্বাচনের সদ্যঘোষিত ফলাফলত ওদালগুৰি জিলার চারিওটা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন রাষ্ট্রীয় গণতান্ত্রিক মর্চার প্রার্থীয়ে জয়লাভ করে। এই বিষয়ে আমাক অধিক জানাইছে আমার সংবাদদাতায়।
2: বিটিসির আন কেউখন জিলার লগতে ওদালগুৰি চারিটা সমষ্টিতেও এনডিএর প্রার্থীয়ে বিজয় সাব্যস্ত করে। জিলাখনের চারিটা সমষ্টির ভোটগণনা ওদালগুৰি জিলা আয়ুক্তর কার্যালয় পরিসরত স্থাপন করা ভোটগণনা কেন্দ্রত কঠোর নিরাপত্তার মাজে সুকলমে সম্পন্ন হয়। রাইজর বহু উৎকণ্ঠার অন্ত পেলায় ওদালগুৰি জিলার চারিটা সমষ্টির ভিতর তিনটা সমষ্টিত বিপিএফ আর একটা সমষ্টিত বিজেপির প্রার্থীয়ে জয়লাভ করে। জিলাখনত ইউপিপিএল দলক বিটিসি নির্বাচন করার দরেই সম্পূর্ণরূপে রাইজে প্রত্যাখ্যান করে। দলটোয়ে কোনো আসন লাভ করবলৈ সক্ষম নহল। মাজবাট সমষ্টিত বিপিএফর চরণ বড়োয়ে 84,718 ভোট লাভ করে নিকটতম প্রার্থী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রীতি রেখা বার্লাক 55,546 ভোটত পরাজিত করে। ওদালগুৰি সমষ্টিত বিপিএফর ৰিহণ দৈমাৰীয়ে 74,800 ভোট লাভ করে নিকটতম প্রার্থী ইউপিপিএলর প্রার্থী দীপেন বড়োক 27,554 ভোটত পরাজিত করে। তৃতীয় স্থানত কংগ্রেসের প্রার্থী সুরেন দৈমারিয়ে 9,429 ভোট লাভ করে। টংলা সমষ্টিত বিজেপির বিকন চন্দ্র ডেকায় 84,309 ভোট লাভ করে নিকটতম প্রার্থী কংগ্রেসের রোহিত পারিগাক 54,601 ভোটত পরাজিত করে বৃহৎ ব্যবধানত জয়লাভ করে। ভেরগাঁও সমষ্টিত বিপিএফর মহেশ্বর বড়োয়ে 67,105 ভোট লাভ করে নিকটতম প্রার্থী ইউপিপিএলর নেরসন বড়ো 37,797 ভোটত পরাজিত করে।
1: ৰাজ্যখনৰ আন আন প্ৰান্তৰ দৰে বিটিচিৰ ওদালগুৰি জিলাতো ৰঙালী বিহু, বৈশাগু, বাইখু আৰু বিশোৱা উৎসৱ জিলাখনৰ শান্তি আৰু জনগোষ্ঠীয় সমন্বয় গঢ়াৰ সেতুৰূপে পৰিগণিত হৈছে। এই বিষয়ে বিতংভাৱে জনাইছে আমাৰ সংবাদদাতাই।
2: ওদালগুৰি জিলাবাসী অসমীয়া ৰাইজে বাপতি সাহন ৰঙালী বিহু উদযাপনৰ সৈতে সংগতি ৰাখি জিলাখনৰ প্ৰান্তে প্ৰান্তে বহাগী উৎসৱ অনুষ্ঠিত কৰি জাতীয় সংস্কৃতিৰ অস্তিত্ব বৰ্তাই সমান্তৰালকৈ নৱপ্ৰজন্মৰ মাজত প্ৰতিযোগিতাৰ ভাৱ সৃষ্টিৰ প্ৰেৰণা উৎসৰূপে পৰিগণিত হৈছে। একেদৰে বড়ো জনগোষ্ঠীয় ৰাইজে বৈশাগু উৎসৱ, ৰাভাসকলে বাইখু, কোচ ৰাজবংশীসকলে বিহুৱা উৎসৱৰ জৰিয়তে নিজৰ জাতীয় সত্তাক বৰ্তাই ৰখাৰ উপৰি অনুষ্ঠানৰ সৈতে সংগতি ৰাখি দুপৰ নিশালৈকে অনুষ্ঠিত কৰা সাংস্কৃতিক সন্ধিয়াত সমবেত হৈ ৰাইজে আনন্দ উৎসাহত বিলীন হোৱা দৃশ্যই এসময়ৰ অশান্ত জৰ্জৰ বিটিচি অঞ্চলত শান্তিময় পৰিৱেশ বিৰাজ কৰাকে প্ৰতীয়মান কৰিছে।
1: অসম ৰাজ্যিক শিক্ষা পৰিষদে ঘোষণা কৰা উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত ব্যক্তিগত বিদ্যালয়ক চেৰ পেলাই ওদালগুৰিৰ চৰকাৰী বিদ্যালয়ে চমক সৃষ্টি কৰিছে। বিজ্ঞান শাখাত এইবাৰো উত্তীৰ্ণৰ হাৰ 100%, কলা শাখাত উত্তীৰ্ণৰ হাৰ 98.33%। এই বিষয়ে সবিশেষ জনাইছে আমাৰ সংবাদদাতা নাৰায়ণ ডেকাই।
2: ওদালগুৰি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ জয়যাত্ৰা অব্যাহত আছে। বিজ্ঞান শাখাত এইবাৰো উত্তীৰ্ণৰ হাৰ 100%, কলা শাখাত উত্তীৰ্ণৰ হাৰ 98.33%। 7 শিক্ষার্থীয়ে লাভ করে ডিস্টিংশন সহ মার্ক। সর্বমুঠ 118 প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে। ইয়ার বিপরীতে টংলার কেবেখনও ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের ফলাফলও সন্তোষজনক হওয়াত নগরখনের আনন্দ বন্যা বইছে। ওদালগুৰি জিলার শৈক্ষিক বাণিজ্যিক নগরী টংলার ন্যাশনেল পায়োনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখি কলা শাখাত প্রণব পড়েলে 93.3%, ওদালগুৰি জিলার শ্রেষ্ঠ তরঙ্গিনী বেজবরুয়া আর উপাস্য শর্মায় 92.02%, বিজ্ঞান শাখাত পালক চক্রবর্তীয়ে 90%, আর বাণিজ্য শাখাত ওদালগুৰি জিলার ভিতর রিব রিব রাভাই 90% নম্বর সহ কৃতিত্বরে উত্তীর্ণ হয়ে বৃহত্তর টংলা অঞ্চল গৌরব কড়িহে আনবলে সক্ষম হয়েছে। অরুণোদয় একাডেমির পর বিজ্ঞান শাখাত 100% উত্তীর্ণ হওয়ার বিপরীতে কলা শাখাত 93% উত্তীর্ণ হয়েছে। টংলা প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী নাইনা ডেকাই কলা শাখাত 90%, বাণিজ্য শাখাত হরপ্রীত সিংয়ে 88.4%, আর বিজ্ঞান শাখাত বঞ্জিতা ডেকাই 84% নম্বর সহ কৃতিত্বে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়খনের উত্তীর্ণর হার 97.6%। অক্সিলিয়াম কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শাখা আর কলা শাখাত 100% উত্তীর্ণ হয়েছে। টংলানগরের সরকারি খণ্ডর বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। ইংরাজি বিষয়ত রাজ্যের ভিতরতে 99% সর্বোচ্চ নম্বর পায় জিলাখনের হরিসিংহা, দুদিনগড়, মেধা।

প্রেম হব বৃথা। তুমি বিশ্বর শরীরত পঙ্গু অঙ্গ হলে বিশ্বই জানো ভাল পাব। পৃথিবীত জনমি সচেতন নহলে প্রাপ্য উঠিতাতে হেরাব। আমি অসমীয়া নহও দুখিয়া বলি সান্ত্বনা লভিলে নহব।

সুপ্রভাত। অনুষ্ঠানটির প্রচারের সময় কাইলৈ পুৱা 7:15। পুৱা 7:35 মূর্ছনা শুনিবলৈ পাব। পুৱা 8:00 9:15 ক্রমে আকাশবাণী দিল্লী আর আকাশবাণী গুৱাহাটীৰ কেন্দ্রৰ অনুষ্ঠানসমূহ আমাৰ কেন্দ্ৰযোগে ৰিলে কৰি শুনোৱা হ'ব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সোমনাথক ভারতীয় সভ্যতার সূর্য আর অক্ষত ভক্তির চিরযুগমীয়া নিদর্শনরূপে অভিহিত করেছে। দেশত পরবর্তী 60 দিনের খারুয়া তেল, প্রাকৃতিক গ্যাস আর 45 দিনের রন্ধন গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত আছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে জানিবলৈ দিছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ে কয় যে যোৱা এটা দশকত ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রত উৎপাদন 174 গুণ বৃদ্ধি পাইছে। জ্যেষ্ঠ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কাইলৈ অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব আর IPL ক্রিকেট প্রতিযোগিতাত আজি কিছু সময়ের পাছতে দিল্লি ক্যাপিটেলস পাঞ্জাব কিংসর বিরুদ্ধে অবতীর্ণ হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সোমনাথক ভারতীয় সভ্যতার সূর্য আর অক্ষত ভক্তির চিরযুগমীয়া নিদর্শনরূপে অভিহিত করেছে। শ্রীমোদিয়ে আজি গুজরাটর সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের 75 বছরীয়া জয়ন্তী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবত অংশগ্রহণ করে বিশেষ মহাপূজা আগবহার কুম্ভাভিষেক কার্যসূচীতো অংশ লয়। উল্লেখযোগ্য যে মন্দিরের ইতিহাসত প্রথমবারের 11খন তীর্থস্থানের পবিত্র পানীর জলাভিষেক অনুষ্ঠিত হয়। শ্রীমোদিয়ে পতাকা উত্তোলন কার্যসূচীতো অংশগ্রহণ করে। ভারতীয় বায়ুসেনা বাহিনীর সূর্য কিরণ এরোবেটিক স্টলে সোমনাথ মন্দিরের উপরে আকর্ষণীয় বিমান কৌশল প্রদর্শন করে। হেলিকপ্টারের মন্দিরের উপর পুষ্পবর্ষণও করা হয়। ইয়ার পাছতে শ্রীমোদিয়ে বিশেষ প্রদর্শনী দর্শন করে। সামাজিক মাধ্যমের এটা বার্তাত প্রধানমন্ত্রীগুলো কয় যে পবিত্র সোমনাথ মন্দিরত উড়ি থাকা ধ্বজে ভারতের বিশ্বাসের জয়কে সূচায় আর কোটি কোটি ভারতীয় মনে প্রাণে প্রবাহিত হয়ে থাকা ঐশ্বরিক চেতনার সজাগ সুবরণ রূপে প্রজ্বল হয়ে রয়। কয় যে হাজার বছর আগতে সোমনাথের উপর কেবাবারও আক্রমণ করা হয়েছিল। ইয়ার পূর্বে শ্রীমোদী আজি গুজরাটের প্রভাস পাটনত উপস্থিত হয় আর হেলিপেডত অবতরণ করার পাছতে হামিরজি গোহিল চক্রলৈ 1 কিলোমিটার জোড়া একটা রোড শোত অংশগ্রহণ করে। অনুষ্ঠানত উপস্থিত থাকা জনগণক উদ্দেশ্যে দিয়া ভাষণত শ্রীমোদিয়ে কয় যে সোমনাথ অমৃত মহোৎসব কেবল গৌরবময় অতীত উদযাপনেই নহয় বরঞ্চ এই পর্ব দেশের হাজার হাজার বছরলৈ প্রেরণাদায়ক উৎসব রূপে জিলিকি রব। আজির অনুষ্ঠানত প্রধানমন্ত্রীর সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল আর কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকে। দেশত পেট্রোলিয়ামজাত সামগ্রীর অভাব হওয়া নাই আর পরবর্তী 60 দিনের খারুয়া তেল, প্রাকৃতিক গ্যাস আর 45 দিনের রন্ধন গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। নতুন দিল্লীত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অধ্যক্ষতাত পশ্চিম এশিয়া সন্দর্ভত অনানুষ্ঠানিক মন্ত্রীগোটর 5ম সংখ্যক বৈঠকত এই কথা অবগত করা হয়। বৈঠকখনত পশ্চিম এশিয়ার সংঘাতের শেহতীয়া পরিঘটনাসমূহ সন্দর্ভত আলোচনা করার লগতে জনসাধারণের উপর এই সংঘাতের ফলত হওয়ার প্রভাবের পরিমাণ ন্যূনতম করার দেশের প্রস্তুতি শক্তিশালী করার উপায়সমূহের বিষয়েও আলোচনা করা হয়। সংঘাত আরম্ভ হওয়ার 70 দিনতক অধিক সময়ের পাছতো বিশ্বের এই অস্থিরতার সময়সাত পেট্রোলিয়ামের মূল্য স্থির হয়ে থাকা দেশসমূহের ভিতর অন্যতম হয়েছে ভারত। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল শোধনকারী আর চতুর্থ বৃহত্তম পেট্রোলিয়ামজাত সামগ্রী রপ্তানিকারী দেশ হিসাবে পরিগণিত হয়েছে। জনসাধারণের অত্যাবশ্যকীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত আছে আর পশ্চিম এশিয়ার এই সংঘাত দীঘলীয়া হলে দীর্ঘম্যাদী সামর্থ্য বিকাশের দিকত কাম করে থাকা হয়েছে। সরকারে কয় যে যোগান ব্যবস্থাপনাত কোনো ধরনের ব্যাঘাত জন্মা নাই আর জনসাধারণে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কোয়া অনুসরি তৃণমূল পর্যায়ত মন্ত্রীসকলক উন্নয়নের কাম করবলে আহ্বান জানায়। নাগরিকসকলক অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের বিরত থাকি দেশের ভিতর ঘরুয়া পর্যটন পরিমাণ বৃদ্ধি করবেও আহ্বান জানায়। এবছরের অপ্রয়োজনীয় সোণ ক্রয় করার আঁতরি থাকি বৈদেশিক মুদ্রা সংরক্ষণত সহায় করবলে প্রতিরক্ষা মন্ত্রীগুলো জনসাধারণক আহ্বান জানায়। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী শ্রীমোদিয়ে কৃষকসকলক রাসায়নিক সারের ব্যবহার 50% হ্রাস করে প্রাকৃতিক কৃষি পদ্ধতির দিকত আগবাড়ি মাটির স্বাস্থ্য সুরক্ষিত করাত সহায় করবলে আমদানির ক্ষেত্র নির্ভরশীলতা হ্রাস করবলে আর কৃষিক্ষেত্র ডিজেল পাম্পর পরিবর্তে সৌরশক্তিচালিত জলসিঞ্চন পাম্প ব্যবহার করবলে উৎসাহিত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেণ রিজিজু, সর্বানন্দ সোণোৱাল, কে রামমোহন নাইডু আর ডক্টর জিতেন্দ্র সিং আজির বৈঠকখনত উপস্থিত থাকে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ে কয় যে যোৱা এটা দশকত ভারতের প্রতিরক্ষার ক্ষেত্র উৎপাদন 174 গুণ বৃদ্ধি পাইছে। বর্তমান এই উৎপাদন প্রায় 1 লাখ কোটি হওয়ার প্রতিরক্ষা রপ্তানি 34 গুণ বৃদ্ধি পাইছে। নতুন দিল্লীত আজি অনুষ্ঠিত রাষ্ট্রীয় প্রযুক্তি দিবসের কার্যসূচীত ভাষণ দি ডক্টর সিংয়ে রাজহুয়া ব্যক্তিগত সম্পর্ক অধিক শক্তিশালী করার প্রয়োজনীয়তা সন্দর্ভত গুরুত্ব আরোপ করে। কয় যে 2014 বর্ষত দেশত মাত্র 350টা স্টার্ট আপ আছিল যদিও বর্তমান এই সংখ্যা 2 লাখতকৈও অধিক বৃদ্ধি পাইছে।